0: আমরা এই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাফর এডুকেশন সেন্টার হনিয়া সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্র ঘর মা ব্যাংক মা হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্র এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও
1: আমার মনে আগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইয়েলা ঝুষে তাও এই ফোন নম্বর 0125547987 98 42 35 541
2: হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড মেসোনা ডিজিটাল প্রস্তুত গর্দছা।